0: আপনার সাথে 90.4
1: টাইম চেক। এখন সময় সকাল 7টা।
2: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ শনিবার, ২৪শে শ্রাবণ, ২৪শে সফর, ৮ই আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম, মুক্তিযুদ্ধ কোনো একক রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে, জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে, বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যা দায়ভার নিয়ে কারাগারে যাবেন, মন্তব্য আইনমন্ত্রীর। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিবাসী সংকট নিয়ে বিতর্ক তীব্র হওয়ায় ইতালির সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ স্পেনের। এবং ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুই উইকেটে ১৯ রান নিয়ে বাংলাদেশের তৃতীয় শেষ দিনের ব্যাটিং শুরু। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ এবং মানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়। তিনি গতকাল ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার ফোর্সেস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ লিবারেশন ওয়ার ফোর্সেস এর ৫৪তম কমিশন ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র এখনও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে এবং সেই ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে ও জনগণের সামনে তুলে ধরতে হবে। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, বিশেষ করে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছে। বর্তমান ও আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। গতকাল রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোনো ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে।
2: আপনারা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, তিন মাস চার মাস গেল না, আপনারা আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে পাঁচ বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আমেরিকার ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনা ভাষায়, যে পাঁচ বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা, আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে।
0: মন্ত্রী আরো বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও

0: অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে।
1: আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একা না, আমি পারবো না। এই যে আমি এতক্ষণ যে স্টেক হোল্ডারদের কথা বললাম, অন্য কোন জায়গাতে কিন্তু এতগুলি স্টেক হোল্ডারদের কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এতগুলি কম্পোনেন্টকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না। এই জগতে কিন্তু এতগুলি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করতে হয়, এন্ড এভরিওয়ান ইজ পাওয়ারফুল, এভরিওয়ান ইজ প্রোডাক্টিভ, এন্ড এভরিওয়ান ইজ ইনএভিটেবল। ফলে এই কাজটা সরকারকে একটা ম্যানেজারিয়াল রোল থেকে করতে হবে, ম্যানেজমেন্টের জায়গা থেকে করতে হবে।
0: গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম শিল্প অন্য যে কোনো খাত থেকে ভিন্ন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং এই কৃতিত্ব দেশের জনগণের। তিনি গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমানে যারা জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার বিভ্রান্তিতে রয়েছেন, তাদের সে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, একটি গণ অভ্যুত্থান অসংখ্য মানুষের আত্মত্যাগ, পরবর্তীতে অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে সরকার গঠন, কার্যকর সংসদ প্রতিষ্ঠার সম্ভাবনা এবং সরকার প্রধানের আন্তরিক নেতৃত্ব সব মিলিয়ে আজ বাংলাদেশের সামনে এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হলে এই মহান অর্জন আবারও হারিয়ে যাবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন। মন্ত্রী গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামী শৈলকুপা শীর্ষক মত বিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
2: উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করি, করতে চাই। উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকে দীর্ঘ, আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্র বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গতকাল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প একের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতের সমগ্র 100 কিলোমিটার জুড়েই সমস্ত কর্মকাণ্ড হতে হবে। তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পরে 500 শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী আফরোজা হানম বলেছেন, দেশের পর্যটন খাতকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্যে দেশের 1498টি পর্যটন স্পট নিয়ে কাজ করা হচ্ছে। তিনি গতকাল নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালেই কথা বলেন। নাটোরের উত্তরা গণভবনকে দেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন। তিনি বলেন, ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টিও সরকার বিবেচনায় নিয়েছে। সম্ভাবনাময় সকল ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল উপায়ে অনুষ্ঠিত সিসিজিপির অষ্টম বৈঠকে গতকাল এই অনুমোদন দেওয়া হয়। এর আওতায় আগামী মঙ্গলবার আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। এই উদ্যোগ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সাহায্য করবে। সোশ্যাল মিডিয়া তথ্য পাওয়ার ধরন বদলে দিয়েছে, তবে এই ডিজিটাল বাস্তবতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং উদ্দেশ্য প্রণোদিত অপতথ্যের বিস্তার। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে সবচেয়ে কার্যকর উপায় হল গণসচেতনতা ও মিডিয়া লিটারেসি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: ডিজিটাল প্ল্যাটফর্ম এখন মানুষের তথ্য গ্রহণের অন্যতম প্রধান মাধ্যম, কিন্তু একই সঙ্গে বাড়ছে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ও ফেক নিউজের বিস্তার। বিশেষ করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী এসব অপতথ্যকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ বেতারকে বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে।
4: মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন অনেক আগে থেকেই সক্রিয় ছিল, কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশনের পরে যেটা ঘটেছে সেটা একটা ভয়ঙ্কর মহামারীর আকার ধারণ করে। এখন যেটা আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া বা এরকম প্ল্যাটফর্ম গুলো নিজেরা কিন্তু অ্যালাউ করে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন। যখন ভিউ বেশি, তার সার্কুলেশন বেশি, পপুলার পার্টিসিপেশন বেশি, তারা এগুলো নিয়েই তো বিজনেস করে। ফলে হলো যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম এগুলোকে অ্যালাউ করে এবং প্রমোট করে ইন এ সেন্স।
3: বিশেষজ্ঞদের মতে, নতুন প্রযুক্তি সমাজে আসার শুরুতে এর অপব্যবহার বেশি হয়। সময়ের সঙ্গে মানুষ সচেতন হলে সত্য ও মিথ্যা তথ্য আলাদা করার সক্ষমতা তৈরি হয়। তাই প্রযুক্তি নির্ভর এই সময়ে মিডিয়া লিটারেসির বিকল্প নেই।
4: এটার জন্য মেজর কাজ হচ্ছে মিডিয়া লিটারেসি এবং অ্যাওয়ারনেস, যে কি কি ঘটতে পারে প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে, কিংবা ইভেন মেইনস্ট্রিম মিডিয়াতেও যেটা সার্ফেস করছে মিস ইনফরমেশন। তো এইগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস ডেভেলপ করা ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না।
3: বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি যেমন মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি ভুয়া তথ্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা এবং ডিজিটাল সচেতনতা বাড়ানোই হতে পারে এই সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে আফজাল হোসেন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ আর ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই যাত্রা শুরু করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ায় সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। তাদের মতে, এই জাদুঘর ইতিহাস সংরক্ষণের পাশাপাশি স্বৈর শাসনের পরিণতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিস্তারিত প্রতিবেদনে।
3: জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভাবলেই মানুষপটে ভেসে ওঠে জুলাই মাসের বিভীষিকাময় ভয়াল দিন রাতের স্মৃতি। এতটা উৎকণ্ঠায় কখনো পড়তে হয়নি বাঙালি জাতিকে। ক্ষমতা কতটা বাজেভাবে উপভোগ করলে এমন পরিণতি হয়, তা হয়তো এই জুলাই স্মৃতি জাদুঘর প্রদর্শনের সময় প্রতি মুহূর্তে আমাদের ভাবাবে। মূল ফটক পেরোলেই চোখে পড়বে জুলাই আন্দোলনে শহীদদের প্রতীকী গণকবর। আরো রয়েছে আওয়ামী লীগ সরকারের সময়কার বিভিন্ন ঘটনার প্রদর্শনী। 24 জুলাই রিকশা চালক সুজনের সেই অকুতোভয় সেলুটের প্রতিকৃতির সামনে গিয়ে থমকে যান অনেকেই। সেলুট জানান সুজনকে। গেল 17 বছর মুক্তির মন্দিরে বহু প্রাণ গেছে ঝরে, তাদের বেশিরভাগকেই এক করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থী সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। যে গণভবন থেকে নির্দেশনা আসত গুম খুন আর হত্যার, তা দেখতেও ব্যাপক আগ্রহ সাধারণের।
7: ভালো লাগছে এবং কি খারাপও লাগছে সেই দিনগুলোর কথা ভেবে যে মানুষের সাথে কতটা অবিচার করা হয়েছে, হাসিনা যে কি করেছে আমাদের সাথে,
8: খুনি হাসিনা যে অপকর্ম, এই খুনি হাসিনা যে ফেসিস্ট ছিল, যদি আমরা এই জুলাই স্মৃতি জাদুঘরে না আসতাম তাহলে আমরা জানতে পারতাম না।
3: জাদুঘরের ভেতরে বিভিন্ন গ্যালারিতে ফুটে উঠেছে দীর্ঘ দেড় যুগের শাসনামলের নানা প্রদর্শনী। শেখ হাসিনা সেই লাল টেলিফোন, প্রতীকী টর্চা সেল, আয়নাঘর থেকে শুরু করে পুরো ভবনে স্থান পেয়েছে আন্দোলনকারীদের রক্তছাড়া স্মৃতিচিহ্ন। পুরো জাদুঘরটি সাজানো হয়েছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে কেন্দ্র করে। জাদুঘরে রয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ডের নানা দলিল।
9: আমার ভাইদের কেন মারা হয়েছে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক। এই শেখ হাসিনার আমি বিচার চাই,
10: কিভাবে স্টুডেন্টদের মারা হয়েছে, কিভাবে মানুষকে বদ্ধ করে রাখা হয়েছে, গুম করা হয়েছে।
7: শুনতে পারছি যে তখন তাদের আর্তনাদটা কেমন ছিল, তাদের ভিতরের আওয়াজটা শুনতে পাচ্ছি। বিআর দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করতে পারতেছি, যারা টর্চার সেলে বসেছিল ওইখানে আমরা নিজেকে লাইফে ইমাজিন করতে পারতেছি।
3: জাদুঘরের দ্বিতীয় তলায় যে খাটে ঘুমাতেন শেখ হাসিনা, সেখানে রাখা হয়েছে প্রবাস ফেরত শহীদ রাজীবের রক্তে মাখা শার্ট, আরেক পাশে শহীদ মুগ্ধের সেই আর্তনাদ আর অন্যান্য শহীদদের ব্যবহার করা সামগ্রী। ক্ষমতার দাপট যে চিরস্থায়ী নয়, এই জাদুঘর হয়তো বর্তমান ও ভবিষ্যৎ শাসকদের সেই বার্তাই দেবে যে গণভবন একটা সময় একটি জাতির ভাগ্য নির্ধারণ করত, তা এখন রূপ নিয়েছে গণমানুষের বিজয়ের প্রতীকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: সরকার দেশের উন্নয়নে বিদেশি উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। গতকাল রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালটেশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত 14তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে নিরাপদ, বিনিয়োগ বান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশে পড়াশোনা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং রাষ্ট্র গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারেন।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে অভিবাসন নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় ইতালি থেকে আসা সব ধরনের বিমান ও সমুদ্রপথের যাত্রায় স্পেন তার সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই পদক্ষেপ গত মধ্যরাত থেকে কার্যকর হয় এবং তা এক মাস বহাল থাকবে। ইতালি গত সপ্তাহে একই ধরনের সীমান্ত নিয়ন্ত্রণ চালু সিদ্ধান্ত নেওয়ার পর স্পেনও এই পদক্ষেপ নেয়। এর আগে মরক্কো থেকে প্রায় 78,000 অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান সেউতা ভূখণ্ডে প্রবেশ করে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে অভিবাসন নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় ইতালি থেকে আসা সব ধরনের বিমান ও সমুদ্রপথের যাত্রায় স্পেন তার সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই পদক্ষেপ গত মধ্যরাত থেকে কার্যকর হয় এবং তা এক মাস বহাল থাকবে। ইতালি গত সপ্তাহে একই ধরনের সীমান্ত নিয়ন্ত্রণ চালু সিদ্ধান্ত নেওয়ার পর স্পেনও এই পদক্ষেপ নেয়। এর আগে মরক্কো থেকে প্রায় 78,000 অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান সেউতা ভূখণ্ডে প্রবেশ করে। স্পেন দাবি করে ইতালিকে রবিবারের মধ্যে তার সীমান্ত নিয়ন্ত্রণ

0: রাজধানী ব্যাংককের কাছে একটি স্কুলে গুলিতে আটজন নিহত, বেশ কয়েকজন আহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রয়োগের অঙ্গীকার করেছেন। থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্ন ভিরাকুল বলেন, সরকার জনসাধারণের মধ্যে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে। নতুন এই আইনের আওতায় শুধুমাত্র সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালনকালে অস্ত্র বহন করতে পারবেন। খেলার খবর ক্রিকেট। ডারউইনে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের আজ তৃতীয় ও শেষ দিনে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে গতকালের দুই উইকেটে 19 রান নিয়ে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 4 উইকেটে 41 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 263 ও 4 উইকেট 41 এবং অস্ট্রেলিয়া একাদশ 355। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:31 এবং সূর্য অস্ত যাবে 6:37। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। মুক্তিযুদ্ধ কোনো একক রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এবং ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 2 উইকেটে 19 রান নিয়ে বাংলাদেশের তৃতীয় ও শেষ দিনের ব্যাটিং শুরু। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। 90

0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকা।
4: এই লন।
3: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 94.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লেন কিন্তু।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় বেলা ১১টা।
1: Retro Reloaded.

মর্নিং বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। কেমন আছেন সেটাও আগে আমি জানতে চাই, এবং আশা তো করছি অবশ্যই ভালো আছেন। এবং আজকে শনিবার, ঘড়িতে সময় এক্স্যাক্টলি 11টা, আর শনিবার মানেই কিন্তু রেট্রো রিলোডেড। জি হ্যাঁ, পিঙ্কি চলে এলাম রেট্রো রিলোডেড নিয়ে একদম ঠিক 11টায়, আর আজকে আপনাদের সাথে থাকবো ঠিক ঠিক ঠিক দুটো পর্যন্ত, সেই পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে, প্রিয় মানুষের স্মৃতি, প্রিয় মানুষের সময় কাটানোর কথা, প্রিয় গান এবং প্রিয় গল্প সব নিয়েই কিন্তু আজকে আমার এই আয়োজন। তো চটজলদি আমাকে জানিয়ে দিন যেটা করতে হবে, 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাছাড়া facebook.com/ILOVECHAKFM পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনাদের মনের কথাগুলো। তো মনে হচ্ছে আর মাত্র 4 মাস বাকি, অগস্ট মাস চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখতে দেখতে অগস্টের 8 তারিখ হয়ে গিয়েছে, 8 দিন শেষ হয়ে গিয়েছে। আসলে আমরা মনে করি না যে সময় কিভাবে এত জলদি চলে যাচ্ছে, এই দিন মনে হচ্ছিল বছরটা শুরু হলো আর এখন আর মাত্র 4 মাস আছে এই বছরটা শেষ হওয়ার। সেটাই, চোখের পলকে মনে হয় যে সব কিছুই শেষ হয়ে যায়, কিন্তু পুরনো দিনের যে কথাগুলো, পুরনো দিনের যে স্মৃতিগুলো, সেগুলো কিন্তু মনেই রয়ে যায়, এবং দিন যত যায় স্মৃতির পাতা তত বাড়তে থাকে, স্মৃতির পাতা বাড়তে বাড়তে বই হয়ে যায়, তাই না? হ্যাঁ, তেমনটা দেখবেন। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি আজ থেকে 10 বছর পর, এটাও আমার স্মৃতি হয়ে যাবে যে আমি আপনাদের সাথে কথা বলছি। তো কিছু কিছু স্মৃতি আসলে মনে পড়লে নিজের মুখটাকে, মুখে একটা হাসি নিয়ে আসে, তাই না? আর তার সাথে গান তো আছেই। তো শুনতে থাকুন সুন্দর সুন্দর গানগুলো, পুরনো হারানো দিনের গানগুলো। পিঙ্কি আছে আপনাদের সাথে, কিছু জানাতে চাইলে অথবা জানতে চাইলে তো লিখে ফেলতেই পারেন, আপনাদের গল্প সেটাও শেয়ার করতে পারেন, পুরনো দিনের কোনো কিছু, কোনো স্মৃতি থাকলে সেটাও আমাকে জানিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর কথা না বাড়িয়ে চলে যাব গানে, যে গানটা দিয়ে আমার এই আয়োজন শুরু করতে যাচ্ছি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, অনুরাধা পাড়ুয়ালের কণ্ঠে খুব পছন্দের একটা গান। এই গানটা শুনলে যখনই শুনি মনে হয় আসলে কোথাও যেন হারিয়ে যাই, কোথাও যেন হারিয়ে যাই, এবং হারিয়ে আর কোথাও না ফিরি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4। Retro Reloaded. Retro Reloaded.
4: Yes, আপনার শুনছেন ঢাকা FM 90.4 আর যেখানে চলছে Retro Reloaded। পিঙ্কি আছে আপনাদের সাথে, সুন্দর সুন্দর গান নিয়ে, পুরনো হয়নো দিনের গান নিয়ে। তো আসলে পুরনো দিনের কথা বললে পুরনো স্মৃতির কথা, পুরনো ছোটবেলার কথা নিশ্চয়ই মনে পড়ে যায় আপনাদের, তাই না? প্রতি শনিবার তো আমি আসি এবং এসে এই পুরনো হারানো দিনের গানগুলো প্লে করি এবং তার সাথে পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে যায়। আমি যখনই এই গানগুলো প্লে করি বা এই গানগুলো শুনি, আমার কেন জানি পুরনো ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা কি করতাম, এই সময়টাতে কি করতাম, আর হচ্ছে ফ্রেন্ডসদের কথা মনে পড়ে যায়। এখন অনেক ফ্রেন্ডস আছে যারা আসলে আমাদের সাথে কথা হয় না বা তারা কোথায় আছে আমরা সেটাও জানি না। তো এই ব্যাপারগুলো না যখনই মনে পড়ে তখনই মন খারাপ হয়। দেখা যাবে কি ছোটবেলা যে ভালো বন্ধু ছিল তার সাথে আর যোগাযোগ নেই। তো আসলে সেটা আপনি কলেজ লাইফ হন, স্কুল লাইফ হন, তা হচ্ছে ইউনিভার্সিটি লাইফ হন, যে কোনো সময় আপনি দেখবেন যে আপনার একটা ভালো, খুব ভালো একটা ফ্রেন্ড হয়েছে, কিন্তু কালের পরিবর্তনে সেই ফ্রেন্ডটা আর ভালো নেই বা সেই ফ্রেন্ডটা আর আপনার সাথে নেই। সেই ফ্রেন্ডটা কই যে গেছে আপনি নিজেও জানেন না, কিন্তু এটা খুব রেয়ার। হ্যাঁ, অনেকেই আছে যে একদম ছোটবেলা থেকে বন্ধু, একদম ক্লাস ওয়ান থেকে আপনারা বন্ধু আছেন এবং এখন পর্যন্ত আপনারা বন্ধু আছেন। তো ওই ব্যাপারগুলো না খুব মজা লাগে, আমার খুব ইউনিক লাগে যখন অনেকে বলে না আমরা 15 বছর ধরে ফ্রেন্ডশিপ আছে, আমাদের 10 বছর ধরে ফ্রেন্ডশিপ আছে, আমাদের 20 বছর ধরে ফ্রেন্ডশিপ আছে। সো এই জিনিসটা দেখে আমার খুব মজা লাগে যে আসলে বন্ধুত্ব কত মজার, কত সুন্দর, যে দুই পক্ষই কিন্তু এই দিকে দায়ী যে এত বছর ধরে ধরে রাখা। অনেকেই আছে বন্ধুত্বের যে ব্যাপারটাতে কি বলে ঝগড়া নিয়ে আসে, একটু খুনসুটি নিয়ে আসে। হ্যাঁ, ঝগড়া খুনসুটির পাশাপাশি কিন্তু আপনাদের ভালোবাসা, ভালো লাগাও কিন্তু থাকে। আপনি মনে করেন না সেই ছোটবেলায় সেই বন্ধুটা কি এখনো আছে আপনার সাথে? তার সাথে আপনি কি কি করতেন? স্কুলে টিফিন শেয়ার করতেন, পড়া শেয়ার করতেন, বা সে পড়ে আসেনি, বা স্কুলের পরীক্ষাতে একটু করে দেখাতেন কিনা, আপনাদের দুজনের একসাথে সিট পড়তো কিনা, রোল নাম্বার যেটা ছিল সেটা কি একসাথে ছিল কিনা, আগে পিছে ছিল কিনা, নাকি আপনারা রোল নাম্বার নিয়ে হচ্ছে ফ্রেন্ডশিপ করেছেন, কোনটা? সবকিছু আমাকে জানাতে পারেনি যে আপনার সাথে কথা বলে বলে, মানে আপনাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে বলতে আমার নিজেরই মনে পড়ে গিয়েছে যে রোল নাম্বারের কথা। আবার হুট করে মনে পড়লো যে অনেকেই আছে যে রোল নাম্বার যাদের লাইনে আছে, ধরেন কথার কথা 4-5-6 কিন্তু বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, সেটা পরীক্ষার সময় হোক, পরীক্ষার বাহিরে হোক। কিন্তু কখনো কি আপনি দেখেছেন যে রোল নাম্বার 3, রোল নাম্বার হচ্ছে 10 বা 12, ওরা আলাদা আলাদা হচ্ছে ফ্রেন্ডশিপ? এটা আছে, খুবই রেয়ার, বাট কথাবার্তা হয়। বাট আমার যে ফ্রেন্ডরা ছিল তাদের মধ্যে আমাদের এরকম লাইনে ছিল, লাইক আমরা তিনজন একসাথে বসতাম, পরীক্ষার সময় একসাথে বসতাম, ক্লাসেও একসাথে বসতাম, ইভেন আমরা যেখানে যেতাম একসাথে আমরা তিনজন যেতাম, মাঝখানে আমি থাকতাম, আমার সামনে একজন, আমার পেছনে একজন, আমরা তিনজন একদম ভালো ফ্রেন্ড, যাদের সাথে আমার এখনো মোটামুটি যোগাযোগ হয়। সেটা আমি আপনাদেরকে বলছি সে স্কুল লাইফের কথা। তো আপনাদের কি এমন আছে কিনা সেটা আমাকে চাইলে জানাতে পারেন 0841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে। জি, হোয়াটসঅ্যাপ, কোনো টেক্সট মেসেজ চলবে না, একটু হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আমি হচ্ছে টেক্সট মেসেজ নিচ্ছি না, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, খুব সহজ। এখন আসলে সবকিছু হাতের নাগালে চলে এসেছে, তো আমার কাছে মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক যে দুটো সবাই হচ্ছে আছে, ঘরে ঘরে আছে। তো আপনারা ফেসবুকেও কমেন্ট করতে পারেন, সেটা হচ্ছে facebook.com/ILOVETRACKFM পেজে একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ করেও যুক্ত হতে পারেন। সো চট জলদি লিখতে থাকুন, পিঙ্কি ফিরছি একটু পর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ইজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.
3: Shun Chen, Taka FM 90.4.

ওয়েলকাম ব্যাক লিসনার্স, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। জি হ্যাঁ, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে কিন্তু পিঙ্কি আছি আপনাদের সাথে। তো পুরনো দিনের গান তো আপনারা শুনছেন, দেখি তো কে কে আছেন আমার সাথে যুক্ত হয়ে, কারা কারা আমাকে লিখেছেন। সুমাই আছেন আমার সাথে, লিখেছে, আপু কেমন আছো, তোমাকে শুনছি, গানগুলো চমৎকার লাগছে, আমার জন্য একটা গান প্লে করা যায়? অবশ্যই করা যায়, একটা না অনেকগুলো গান, কিন্তু কোন গানটা আপনি শুনতে চান সেটা লিখে পাঠাতে পারেন। ওকে, আজারুল ইসলাম যুক্ত হয়ে আছেন, ওয়েলকাম টু রেট্রো রিলোডেড উইথ পিঙ্কি, সিলেট থেকে শুনছেন আমাকে, গানগুলোর জন্য ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যুক্ত হয়ে আছেন। অমৃত বোস যুক্ত হয়ে আছেন কলকাতা থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য। আসিফ ভুঁইয়া যুক্ত হয়ে আছেন, রাতুল ইসলাম যুক্ত হয়ে আছেন, আর আছে সায়মা, আফরিন, রিধিতা, রাবি লিখেছেন, হাই আপু আমার জন্য একটা গান প্লে করো, পুরনো দিনের গানগুলো শুনতে শুনতে পুরনো দিনের বন্ধুদের কথা খুব মনে পড়ে, বিশেষ করে কফি হাউসের সেই আড্ডাটা, গানটা খুব পছন্দের একটা গান, যখনই শুনি তখনই সেই পুরনো বন্ধুদের কথা মনে পড়ে যায়। আচ্ছা, আমি যতটুকু জানি ছেলেদের বন্ধুত্ব অনেক অনেক দিন পর্যন্ত থাকে, বিশেষ করে ছোট থেকে একদম বড় পর্যন্ত থাকে, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আমি অনেক দেখেছি। মেয়েদের একটু হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু ছেলেদের অনেক থাকে। তো আপনার সেই বন্ধু, আপনার কাছে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি সেই রকম বন্ধু পাননি যার কারণে আপনি মিস করছেন। আচ্ছা, আর এরপর কি আছে, রাতুল মনির লিখেছেন, মনির হোসেন লিখেছেন রংপুর থেকে, হাই আপু কেমন আছো, তোমার গানগুলো শুনে আমার খুবই ভালো লাগছে, তোমাকে অনেক অনেক শুভকামনা এই পুরনো হারানো দিনের গানগুলো শোনাতে পেরেছ। ওকে, পেরেছি, আমি প্রতি শনিবারই থাকি এই পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে, ঠিক ঠিক ঠিক 11টা থেকে 2টো পর্যন্ত, তো আপনি চাইলে সবসময় আমার সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, মনির হোসেন, হাই আপু কি অবস্থা, কেমন আছেন? হাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নাম না লিখা পাখি অনেককেই দেখছি।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, পিঙ্কি আছে আপনাদের সাথে। দেখতে দেখতে একটা ঘন্টা, আমার এই শোয়ের প্রথম ঘন্টাটা শেষ হয়ে গেল। আমি ফিরছি পরে ঘন্টা, কোথাও যাবেন না, সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা এফএম।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশে সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: দীর্ঘ 2 যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
3: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
2: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
3: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
2: আম্বার আইটি।
3: রাইট,
4: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: বাইজা বুজা তামাত্তা।

0: आप फील करें।
1: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন। উফ, শান্তি নাই রে।
2: আছে।
3: কই?
2: ঢাকা এফএম টিউন করেন,
3: তারপর
2: পাবেন
3: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে
4: টাইম চেক। এখন সময় দুপুর 12:00।

লিসনার্স, কি অবস্থা সবার? আশা করছি আপনাদের ভালো লাগছে, সময়টা ভালো কাটছে পুরনো হারানো দিনের গানগুলোর মাঝে, পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের কথা নিয়ে ভালোভাবেই কাটছে আপনাদের সময়। পিঙ্কি তো আছি রেট্রো রিলোড নিয়ে, একদম থাকবো ঠিক ঠিক ঠিক দুটো পর্যন্ত। তো আমার সাথে কে কে আছে সেটা দেখিয়ে নিই। ওকে, রুবেল যুক্ত হয়ে আছেন। হাই আপু, কেমন আছো? তোমাকে শুনছি খুবই ভালো লাগছে, পুরনো দিনের গানগুলোর সাথে পুরনো দিনের স্মৃতির কথা খুবই মনে পড়ে। আমি এবং আমার একটা ফ্রেন্ড ছিলাম যারা অনেক বেশি, কি বুঝিনি আপনার কথা, অনেক বেশি ও খেলাধুলো করতাম এবং হচ্ছে খেলাধুলা করতাম। আচ্ছা যাই হোক, ধন্যবাদ আপনাকে। আর মেহজাবিন যুক্ত হয়ে আছেন, সুন্দর সুন্দর গান প্লে করছো আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পাপড়ি আছেন যুক্ত হয়ে, পাপড়ি লিখেছেন, হেই আপু কেমন আছো? তোমার কথা শুনে আমার একটা ফ্রেন্ডের কথা মনে পড়ে গিয়েছে, তার নাম লায়লা, তাকে আমি এখন আর খুঁজে পাচ্ছি না। সে যদি তোমাকে শুনে থাকে তাকে বলে দাও আমি তাকে খুব মিস করি, এবং আমার এই আইডিতে সে জানতে নক করে। এখন এইটা তো এখনকার যুগে অনেক খুবই সহজও বলা যায়, খুবই কঠিনও বলা যায়। ওকে লায়লা, আপনি যদি শুনে থাকেন, আপনার ফ্রেন্ড পাপড়ি আছে, আপনাকে খুব মিস করে, আপনি আমাদের ফেসবুকে চলে আসতে পারেন বা হচ্ছে কি করতে পারেন আপনাকে আর কি বলবো, ফেসবুকে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, শামসুন নাহার যুক্ত হয়ে আছেন, আছেন কে চৌধুরী সাহেব, আই আপু কেমন আছো? তোমাকে শুনছি খুবই ভালো লাগছে, পুরনো গানগুলো আমার খুবই ভালো লাগে। রায়হান হোসেন যুক্ত হয়ে আছে, ঈশা ওর এশা হবে, নাবিলা ইকবাল, বৃষ্টি, হাই আপু তোমার গানগুলো চমৎকার, তুমিও অনেক চমৎকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। বাইরে একটু আগে প্রচন্ড বাতাস হচ্ছিল, সকাল থেকে প্রায় থেমে থেমে থেমে থেমে বাতাস হচ্ছিল, তা আমি ভেবেছি যে আজকে বৃষ্টি আসবে, কিন্তু হুট করে কথা বলতে বলতে বাহিরে তাকিয়ে দেখি এত কড়া রোদ উঠেছে, এত কড়া রোদ উঠেছে, গরম তো ভালোভাবেই মনে হয় পড়বে। অর্ণব যুক্ত হয়ে আছেন, তাসলিমা আছে, ইয়াসমিন হাই আপু কেমন আছো? তোমাকে শুনতে খুবই ভালো লাগছে, যখনই গানগুলো শুনি পুরনো দিনের কথা, পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে যায়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে আমি তো আছি, প্রতি শনিবার আছি এই কারণেই, যাতে আপনাদের পুরনো দিনের স্মৃতিগুলো আপনাদের মনে পড়ে যায়। এবং আসলে পুরনো দিনের স্মৃতি এমন একটা জিনিস, পুরনো দিনের গল্প বা পুরনো দিনের কোনো মানুষ এমন একটা মানে ফিলিংস, যেটা হচ্ছে যখনই মনে পড়ে আপনি মনের অজান্তে একটা হাসি চলে আসবে আপনার মুখে, এবং এই পুরনো দিনের যে কোনো স্মৃতি, হয়তোবা সেই মানুষটার সাথে আপনার কোনো একটা ভালো সময় কেটেছে যেটা এখন সে মানুষটা আর আপনার সাথে নেই, খুঁজে পাচ্ছেন না। এই যে একটু আগে লিখেছেন আমাকে, নামটা তো ভুলে গেলাম, সে লায়লার কথা মনে আছে, তার ফ্রেন্ড লায়লা, আর তাসলিম মেবি না তাসলিমা ছিল। তো এরকম হয়েছে অনেকের সাথে যে ফ্রেন্ডসদেরকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোট বিশেষ করে ছোটবেলার কিছু ফ্রেন্ড। এবং অনেকেই আছে যে নতুন যে বন্ধুরা হয়, মানে লাইক অফিসের কথা বলছি, কলিগদের কথা বলছি, সেগুলো কিন্তু ফ্রেন্ডসদের মতো না হয়ে কলিগ কলিগের মতোই থাকে। দেখবেন যে আপনি অফিস থেকে বের হয়েছেন, তাদের সাথে আর কোনো যোগাযোগ নেই। অনেক রেয়ার আসলে অফিসের কলিগ ফ্রেন্ড হওয়া, অনেক রেয়ার। এবং অনেকে আমি দেখেছি, অনেক অফিসের কলিগদের দেখেছি যারা ফ্রেন্ডস হয় কিন্তু পেছনে ঠিকই ব্যাক বাইটিং করে, ব্যাপারটি কিন্তু ডিফারেন্ট না, কিন্তু যে ছোটবেলার মতো ফ্রেন্ডশিপ সেটা আসলে খুঁজে পাওয়া যায় না। আর তাছাড়া ছোটবেলার কিছু কিছু দেখবেন, নানি দাদিদের সাথে কাটানোর সময় বা কাজিনদের সাথে কাটানোর সময়, শুধু যে বন্ধুদের সাথে সেটা না, কাজিনদের সাথে কাটানোর সময়ও কিন্তু আপনারা অনেক অনেক মিস করবেন। ছোটবেলায় যে কাজিনগুলো ছিল তাদের সাথে যেভাবে সময় কাটাতেন, এবং ছোটবেলার যে ব্যাপারগুলো সেগুলো অন্যরকম ছিল। যেমন ধরেন আপনার কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেলে আপনারা কি করতেন? এখন হয়তো বা ডিজিটাল যুগে আমাদের কারেন্ট চলে গেলে বুঝাই যায় না যে কারেন্ট গিয়েছে, বিকজ অল্টারনেটিভ অনেক অপশন চলে এসেছে, কিন্তু তখন শুধু একটাই দুটোই অপশন ছিল, হারিকেন মোমবাতি আর একটা কি যেন চিরাগ, যেটা ভেতরে হচ্ছে কেরোসিন তেল দিয়ে হচ্ছে একটা ছোট বয়মের মতো থাকতো, বয়ম না কি জানি বলে ওটাকে, ওটার মধ্যে থেকে ওটা হচ্ছে সুতো বা হচ্ছে কাপড়ের মাধ্যমে ওই জিনিসটা জ্বালানো হতো, এরপরে মোমবাতি, এরপরে হারিকেন, এই সবগুলোর যুগ আমরা আসলে পেয়েছি। কারা কারা এই যুগটা পেয়েছেন যে হারিকেন জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে আপনারা হচ্ছে পড়ালেখা করেছেন বা আড্ডা দিয়েছেন চাঁদের আলোর নিচে,
আপনারা আড্ডা দিয়েছেন উঠোনে বসে, সেই সময়গুলোর কথা কার কার মনে আছে আমাকে লিখে ফেলুন 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে, অথবা হচ্ছে facebook.com/ILoveChakFM পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানেও কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন, ঠিক আছে? লিখে দিতে পারেন সেই সময়কার কিছু কথা। আর আমি এখন চলে যাচ্ছি গানে, ফিরছি কিছুক্ষণ পর, কোথাও যাচ্ছেন না, স্টে টিউনড অ্যান্ড কিপ লিসনিং।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Retro Reloaded.

হচ্ছে রেট্রো রিলোডেড, চলছে পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। জি হ্যাঁ, দুটো পর্যন্ত পিঙ্কি আছে আপনাদের সাথে, সুন্দর সুন্দর পুরনো হারানো দিনের গানগুলো আপনারা শুনতে পারছেন। আর পুরনো দিনের এই কথাগুলো আর মাত্র একটা ঘন্টা না, আছি 12টা ঘন্টাও আছি, আমি 1টা ঘন্টাও আছি, কিন্তু যারা যারা আমার সাথে আছেন তাদেরকে বলছি কোথায় আপনারা, কে কি করছেন। আসসালামু আলাইকুম পিঙ্কি আপু, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম এর সাথে আছি, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। ইয়াস, এই যে মালয়েশিয়া থেকে জুয়েল ভাইয়ের মতো কিন্তু আপনারাও কিন্তু আমাদের সাথে যারা আছেন দেশের বাহিরে যুক্ত হতে পারেন, সেটা হচ্ছে আমাদের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারেন ঢাকা এফএম 90.4 এর অ্যাপস, সেখান থেকে আমাদেরকে 24/7 আপনারা শুনতে পাবেন। তাছাড়া www.thakafm904.com, এখানেও কিন্তু আপনারা আমাদেরকে 24/7 শুনতে পারবেন আমাদের ওয়েবসাইটে। ওকে, দেখি তো কে কে আছেন আর আমার সাথে। নীলয় যুক্ত হয়ে আছেন, হাই আপু, তোমাকে শুনছি খুবই ভালো লাগছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আচ্ছা, আপনারা কি আমাদের রিলসগুলো দেখেন বলেন তো, আমাদের সুন্দর মজার মজার রিলস হচ্ছে আপলোড করা হয় ঢাকা এফএম 90.4 এর যে ফেসবুক পেজ আছে সেখানে, সেখানে কিন্তু আপনারা সেই রিলসগুলো দেখতে পারেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে। মোহাম্মদ নাজিম মুহাইদ যুক্ত হয়ে আছেন, পিঙ্কি তুমি এত কালো কেন, মেকআপ করো না? না, মেকআপ করতে পছন্দ করি না তো এই জন্য। আর কে আছেন আমার সাথে, সুমাইয়া, হাই আপু কেমন আছো? আইরা কোন সুমাইয়া, এটা আরেকটা সুমাইয়া মনে হচ্ছে, একটা সুমাইয়ের কথা তো আমি নিয়েই নিয়েছি। রুবেল যুক্ত হয়ে আছেন, আছেন হচ্ছে সামান্তা, ওকে। ফজলে ইলাহি যুক্ত হয়ে আছেন, হাই আপু কেমন আছো, আপনাকে শুনতে খুবই ভালো লাগছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর কে এটা, রিজাউল করিম আছেন আমার সাথে, হাই ভাইয়া কেমন আছেন, আসসালামু আলাইকুম। তারপর সিফাত রানা, হাই, আমাদের সিফাত ভাইয়ার মিতা পেয়ে গেছে, কিন্তু উনি সিফাত রানা যুক্ত হয়ে আছেন, গুড আফটারনুন, গুড আফটারনুন ভাইয়া কেমন আছেন। আর হেই হেই আপু, তোমাকে শুনতে ভালো লাগছে, গানগুলো চমৎকার, তমা যুক্ত হয়ে আছেন, মির্জা, মির্জা বনি আছেন আমার সাথে, হাই আপু পুরনো এই গানগুলো তুমি কবে কবে শোনাও? আমি তো শোনাই না, আমি প্লে করি, সেটা হচ্ছে প্রতি শনিবার ঠিক 11টা থেকে 2টো পর্যন্ত, ঠিক আছে, মনে রাখবেন প্রতি শনিবার। শাহানা শারমিন, মাহফুজ রহমান, খলিলুর রহমান, ওকে, হাই আপু, গানগুলো শুনতে চমৎকার লাগছে, এই গানগুলোর সব সময় হলে খুবই ভালো লাগতো, একদম ঠিক বলেছো তুমি, পুরনো দিনের কথা খুবই মনে পড়ে। হ্যাঁ, পুরনো দিনের কথা মনে পড়ে দেখে তো পিঙ্কি আপু আছি আপনাদের সাথে, কিন্তু কিন্তু এখন চলে যাব গানে, ঠিক আছে। পিঙ্কি আপু ফিরছি আবারও কিছুক্ষণ পর, আপনারা কোথাও যাবেন না, সুন্দর সুন্দর গানগুলো শুনতে থাকুন এবং ফিরে এসে আপনাদের কথাগুলো নিয়ে নিচ্ছি, আপনারা ততক্ষণ লিখতে থাকুন 01841904904 এই নাম্বারটির হোয়াটসঅ্যাপে। তাছাড়া ফেসবুক .com/ILoveThakaFM পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন, ঠিক আছে, লিখতে থাকুন। পিঙ্কি ফিরছি একটু পর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4
2: Retro Reloaded. Retro Reloaded.
3: Yes, Retro Reloaded চলছে, পিঙ্কি আছে আপনাদের সাথে এবং নতুন একটা ঘন্টায় আমার এই আয়োজনের শেষের ঘন্টায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রেট্রো রিলোডেড আর একটা ঘন্টা আছে, পুরনো হারানো দিনের এই গানগুলো নিয়ে পিঙ্কি থাকব এই একটা ঘন্টা। যাই হোক, সুন্দর সুন্দর গান শুনছেন আপনারা এবং শুধুমাত্র পুরনো হারানো দিনের গানগুলোই শুনছেন। এর মধ্যে যারা যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এর মধ্যে রিয়াজুল করিম যুক্ত হয়ে আছেন, উনি সবসময় আমাদেরকে শুনে, ওনার কাছে হাবিবের গান অনেক ভালো লাগে। ছোটবেলার ফ্রেন্ডরা মিলে পিকনিকের যে জার্নিটা সেটা তার খুব মনে পড়ে। এবং আচ্ছা, ওনার নাম হচ্ছে রাজু, তিনি বিজয় সরণি থেকে যুক্ত হয়ে আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সিলেট থেকে ফারজানা যুক্ত হয়ে আছেন, লিখেছেন অনেকদিন পর টেক্সট করলাম, কেন অনেকদিন পরে, কেন ফারজানা, এতদিন কোথায় ছিলেন আপনি? সম্ভব হলে একটা মিনিটের জুম কল দিয়েন, কেন আমাদের এখানে কোনোভাবেই সম্ভব না জুম কলের কল দেওয়া। আপনি হোয়াটসঅ্যাপে যেভাবে লিখছেন ওভাবে লিখতে থাকুন, না আমাদের কাছে আপনার এই যে মেসেজ চলে এসেছে এভাবেই চলে আসবে, যা লিখার তা জানিয়ে দিন, ঠিক আছে? তারপর আছেন তন্নি, হাই আপু, তোমাকে শুনতে খুবই ভালো লাগছে, গানগুলো চমৎকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য তন্নি। আর আছেন জিসান, আপু কেমন আছেন? আপনাকে শুনছি, ধন্যবাদ জিসান, আপনি কেমন আছেন বলেন তো? আমি দেখি সবগুলো রিলস মিস করি না, সবগুলোতে কমেন্ট দেয়া হয় না। আজহারুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি সাথে থাকেন এবং সবসময় রিলসগুলো দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন, তাহলে কিন্তু খুবই ভালো। কমেন্টস না করলে সেটা আপনার ইচ্ছা, বাট শেয়ার করে দিবেন, ঠিক আছে, আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে। শুধুমাত্র আজহারুল ইসলাম ভাইয়া না, যারা যারা যুক্ত হয়ে আছেন তারা কিন্তু চাইলে আমাদের যে রিলসগুলো আছে, শুধু রিলসটা না, রিলসগুলো আছে সেগুলো দেখতে পারেন। আমাদের আর্যদের, আপনাদের পছন্দের আর্যদের কিন্তু মজার মজার রিলস আছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন, শেয়ার করতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছেন কে, সাইমা যুক্ত তো হয়েই আছেন আমার সাথে। রুবেল, হাই আপু কেমন আছো, পুরনো গানগুলো শুনতে খুবই ভালো লাগে, তোমার একটা স্মৃতি শেয়ার করো। আমার স্মৃতি, ওরে বাবা, আমার স্মৃতি শেয়ার করতে করতে করতে করতে আমার মনে হচ্ছে যে বলে না ঠাকুমার ঝুলি, আমার সেই স্মৃতির ঝুলি একদম শেষ, ফুরিয়ে গিয়েছে। নতুন স্মৃতি হবে, নতুন স্মৃতি হবে, নতুন করে সেগুলো আপনাদেরকে আবার কোনো একদিন বলবো। বিকজ আমি আসলে, এটা একটা ঠিক কথা যে মনে পড়ছে না, কারণ এত এত স্মৃতি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার ছোটবেলার স্মৃতি, তারপরে আমার কাজিনদের সাথে, স্কুলের সাথে, ইউনিভার্সিটির সাথে, সব কিছু স্মৃতি আমার মোটামুটি আপনাদের সাথে শেয়ার হয়ে গিয়েছে। সো আমি আপনাদের স্মৃতিগুলো জানতে চেয়েছিলাম, বিকজ আপনারা যারা যারা আছেন আমার সাথে তাদের তো নিশ্চয়ই কোনো কোনো স্মৃতি মনে আছে বা গানের সাথে আপনারা রিলেট করতে পারেন, সেই স্মৃতিগুলো জানাতে পারেন আমাকে। আর এই একটা ঘন্টা আছি, লিখতে থাকুন 01841904904 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে, তাছাড়া facebook.com/ILOVETHAKAFMP একটি পোস্টে আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। ওকে, সো লিখতে থাকুন। আর পিঙ্কি চলে যায় গানে, একটা চমৎকার গান রেখেছি আপনাদের জন্য, পৃথিবী বদলে গিয়েছে, গিয়েছে না গিয়েছে, এটা আসলে বদলে গিয়েছে, কারণ এখন যেই সময়টা চলছে আর আপনি যদি সেই নাইনটিজের সময় চিন্তা করেন তাহলে তো পুরোটাই বদলে গিয়েছে। এই জন্যই এই গানটা আপনারা এনজয় করুন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আরে
2: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Retro Reloaded. Retro Reloaded.
1: Yes, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা এই গানটা শুনবো, কিন্তু তার আগে বলে নিচ্ছে যারা যারা আছেন এই মুহূর্তে আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পুরনো হারানো দিনের গানগুলো আপনারা শুনছেন, কিন্তু আর অল্প কিছুক্ষণ আছি আমি এই পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে। আর রেট্রো রিলোডেড তো চলছেই, ঢাকা এফএম 90.4 আপনারা টিউন করে আছেন, আর যারা যারা এই মুহূর্তে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পুরনো দিনের গান আর পুরনো দিনের স্মৃতি এই জিনিসগুলো না আমার কাছে কেন জানি মনে হয় একদমই পুরনো হবে না, কারণ এগুলো সবসময় আমাদের মনে থাকবে। হ্যাঁ, দিন যত যাবে সময় তত যাবে, ততই হচ্ছে আমাদের স্মৃতির যে পাতা সেগুলো বাড়তে থাকবে এবং সবগুলোই আমাদের মুখে হাসি ফোটাবে। তো সেই সুন্দর সুন্দর গানগুলো আপনারা শুনতে থাকুন। যে গানটা প্লে হচ্ছিল যে চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, তো আমার কাছে মনে হয় এই যে এই গানগুলো রুনা লায়লা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে তখনকার সময় আমার কাছে কেন জানি মনে হয় একদমই পুরনো হবে না, কারণ এগুলো সবসময় আমাদের মনে থাকবে। হ্যাঁ, দিন যত যাবে সময় তত যাবে, ততই হচ্ছে আমাদের স্মৃতির যে পাতা সেগুলো বাড়তে থাকবে এবং সবগুলোই আমাদের মুখে হাসি ফোটাবে। তো সেই সুন্দর সুন্দর গানগুলো আপনারা শুনতে থাকুন। যে গানটা প্লে হচ্ছিল যে চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, তো আমার কাছে মনে হয় এই যে এই গানগুলো রুনা লায়লা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে তখনকার সময়ের এই গানগুলো আশেপাশে সব জায়গায় হচ্ছে।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: এক নেশন এক স্টেশন।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
3: Taka FM 90.4
4: সারা দেশে
3: সবার সাথে।

0: Reloaded. Retro Reloaded.
1: Retro Reloaded চলছিল পিঙ্কি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে আপনারা শুনছেন ঢাকা FM 90.4 শুনতে থাকুন কারণ আমাদের ঢাকা FM 90.4 24/7 থাকে আপনাদের সাথে কিন্তু রেট্রো রিলোডেড এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরে শনিবার ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত থাকবো আপনাদের সাথে এই পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে পুরনো দিনের স্মৃতি নিয়ে পুরনো দিনের ভালো লাগা ভালোবাসা নিয়ে আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা FM এর সাথে থাকবেন পিঙ্কির সাথে থাকবেন আল্লাহ হাফেজ
2: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব কত চড়াই উচ্চাই পার করেছি কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি
3: হ্যাঁ তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি
2: কত কিছু বদলে গেছে কিন্তু আমাদের বন্ধুত্ব আমাদের বিশ্বাস একটুও বদলায়নি
3: আরেকটা জিনিস বদলায়নি যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা বল তো কি
2: আম্বার আইডি
3: রাইট
4: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা দ্য সার্ভিস ইউ উইশ ফর

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু
2: You know you drive me up a wall, the way you make good for the nasty tricks you

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এই আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: KFM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: You're listening to Taka FM 90.4.
1: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।
0: কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

0: Rock Nation X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত, 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। Light a point 4 FM.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
6: ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Super Tunes World Music is after hits.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: 90.4 FM.

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: চেক, এখন সময় সন্ধ্যা সাতটা।
1: সুপার হিট ওয়ার্ল্ড মিউজিক।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 93.4 FM.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হ্যালো।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
1: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
4: Mini Hossein from Rangpur says, "Hi, how are you?" on our Facebook post page. Yeah, facebook.com/ILoveDhakaFM. Is the place you want to go and check us out. And I am doing very, very good. Thank you so much for asking. Anyways, so I'm going to be playing you a lot of back-to-back music, which means, ad-free music. Although, you know, it's not going to be crazy free music, because I'm definitely going to be, you know, coming in and interrupting your session. So you're going to be getting the likes of Tommy Richmond, Teddy Swims, 21 Savage, The Weeknd, so much more. So just ensure, just don't go anywhere. Yeah, because we're up until 8 o'clock and it's already like 7:11. I love that, 7:11. Billie Eilish with Birds of a Feather to kick things off.

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ ইট
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
6: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসা বান্ধব বাংলাদেশ গঠনে সকলের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। জীবিকার সংস্থান করতে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে চাকরির নিয়োগপত্র এবং জুলাই যোদ্ধাদের মাঝে অটোরিকশা ও রিক্সা হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে জানালেন আইনমন্ত্রী। স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্র সম্প্রসারণ ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মেনে নিলেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে জানাল ইরান। এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে 89 রানে হারাল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং উন্নত চিকিৎসার আশায় বিদেশমুখিতার আশে বাংলাদেশকে একটি চিকিৎসা বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন।
2: আমি জানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ।
0: সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতের চিকিৎসকরা কোনো ঔষধ দেবেন না, বরং তারা রোগীদের শরীরচর্চা, সুষম খাদ্য এবং রোগ প্রতিরোধের কারণ ও উপায় সম্পর্কে।
2: দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ।
0: সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতের চিকিৎসকরা কোনো ঔষধ দেবেন না, বরং তারা রোগীদের শরীরচর্চা, সুষম খাদ্য এবং রোগ প্রতিরোধের কারণ ও উপায় সম্পর্কে সচেতন করবেন। মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী

0: সকলেই অবগত আছেন। তবে যেটি আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না।
1: তারেক রহমান বলেন, কোনো বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা দিতে পূর্বের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে শহীদ ও আহতদের 10টি পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে এ সকল নিয়োগপত্র প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, এসব আত্মত্যাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের 2 যোদ্ধাসহ 3 ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে একটি সিএনজি চালিত অটোরিকশা, 2টি ব্যাটারি চালিত রিক্সা ও 2টি প্যাডেল রিক্সা উপহার দিয়েছেন। তিনি আজ তাঁর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন। নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ সিএনজি অটোরিকশা পেয়েছেন। মোহাম্মদ আজিজ শেখ জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর 10 এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। তার শরীরে গুলির 36টি স্প্লিন্টার বিদ্ধ হয়। কুষ্টিয়ার মোহাম্মদ গফ্ফারকে 2টি প্যাডেল চালিত রিক্সা উপহার দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিক্সায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা 65 বছর বয়সী আসাদুল হক বিশুকে 2টি ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামে যাবেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সরকার গঠনের পর রোববার প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার বাঁশখালী, হাটহাজারি, ফটিকছড়ি ও নগরে তার সফরকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষজন। সফরে বাঁশখালীর বাহার ছড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে ঘর উপহার দেবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর উপহার পেতে যাচ্ছেন তাই খুশি সর্বস্ব হারানো পরিবারগুলো।
3: মানে প্রধানমন্ত্রী ঘর দিছে, আমি খুশি, অনেক খুশি হয়েছি। মানে প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।
2: হাটহাজারিতেও বন্যায় ক্ষতিগ্রস্ত 30 পরিবারকে পুনর্বাসনের ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী। এদিকে তার এই আগমনকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষজন।
4: মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়ি যাচ্ছেন, ফটিকছড়ির বাসের, এটা একটা আনন্দের দিন।
5: বিশাল একটি সম্ভাবনাময় সুযোগ রয়েছে আমাদের ইকোনমিক জোন করার জন্য। এই দাবিটুকু আমরা প্রধানমন্ত্রীর কাছে ইনশাল্লাহ তুলব।
2: হাটহাজারিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আলবাসা আহমদ শফির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। তার এই সফর চট্টগ্রামের মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বলছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিন।
6: নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিটি অঞ্চলেই একটা খুব প্রাণচাঞ্চল্য। তারেক রহমান চট্টগ্রাম আসবে, তারা স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে।
2: ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীতে প্রধানমন্ত্রী যোগ দেবেন এক সাংগঠনিক সভায়। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী।
7: আইন শৃঙ্খলার পুরো প্রস্তুতি সম্পন্ন করেছি, আমাদের প্ল্যান তৈরি হয়ে গেছে, ডিপ্লয়মেন্ট প্ল্যানও রেডি আছে। আগমন উপলক্ষে কয়েকদিন ধরেই আমাদের প্রিভেন্টিভ যে কার্যক্রম সেগুলো চলছে।
8: মাননীয় প্রধানমন্ত্রী।

0: কর্মসূচি গুলো পেয়েছি, সেই কর্মসূচি অনুযায়ী আমরা সকল প্রস্তুতি গ্রহণ করছি।
1: প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়ানোর অবলম্বন খুঁজে পাওয়ার পাশাপাশি পুরো জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে এমনটা আশা করছেন সর্বস্তরের মানুষ। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
2: আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুদদারের বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। মজুদদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিধায় তার স্মৃতি বিজড়িত এ বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আজ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: চট্টগ্রাম সফরের অংশ হিসেবে শনিবার কালুরঘাট বেতার কেন্দ্রে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পরিদর্শন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সেই স্বাধীনতার ঘোষণা কক্ষ সহ বিভিন্ন স্থাপনা। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র এমন একটি স্থাপনা যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সংরক্ষণের জন্য কিভাবে আরো সুন্দরভাবে রাখা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ, এবং আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আমরা আলোচনা করব।
1: এছাড়াও সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে যে কোনো গুজব বন্ধে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হবে সংশ্লিষ্ট ব্যক্তি এবং জনসাধারণকে।
4: আমরা একটি বড় প্রজেক্ট হাতে নিয়েছি নিউ মিডিয়ার মাধ্যমে, এবং মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, অপতথ্য সঠিক নয় যেগুলো প্রচার হচ্ছে বা প্রচার করার যেই প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি।
1: এর আগে প্রতিমন্ত্রী কালুরঘাট বেতার কেন্দ্রে পৌঁছালে বাংলাদেশ বেতারের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য এরশাদুল্লাহ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
2: এদিকে আজ চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতু বন্ধন তৈরিতে তথ্য অধিদপ্তর পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে জিনাত আক্তার। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 5 লাখ, পঙ্গুত্ব বরণকারীদের 3 লাখ এবং চিকিৎসাধীন আহতদের 1 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে এই তথ্য জানান। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমইর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় প্রায় 400 একর জমির উপর নতুন শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। তিনি আজ বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, চলতি শীত মৌসুমে প্রস্তাবিত শিল্প পার্কের উন্নয়ন কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের উত্তরের জেলা নাটোর সহ দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানের পর্যটনকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। তিনি আজ নাটোরের রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের 1498টি পর্যটন স্পটকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্পটগুলোকে আবাসন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধাসহ পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে এবং সরকারের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি আজ ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারিক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, তারিক রহমানের নেতৃত্বে সরকার 5 মাসে জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম আজ ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI কমপ্লেক্সে জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC পরিদর্শন করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিদর্শনের মাধ্যমে প্রাপ্ত তথ্যসমূহ বিচার কাজে প্রতিফলিত হবে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আজ ঢাকা রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করেছে। আজ ভোরে সংস্থাটির বোয়িং 7879 ড্রিম লাইনার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্যে দিয়ে এ সেবা চালু হয়। সৌদি আরব ড্রিম লাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে। LDC গ্র্যাজুয়েশন পেছানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। গ্র্যাজুয়েশন পিছিয়ে গেলে বাজার সুবিধা আরও কিছুদিন ধরে রাখার সুযোগ পাবে বাংলাদেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের LDC উত্তরণের সময় নির্ধারিত ছিল। LDC থেকে উত্তরণ মানেই উন্নয়নের নতুন ধাপে প্রবেশ। তবে এর সঙ্গে শেষ হবে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া বেশ কিছু বিশেষ সুবিধাও। তাই প্রস্তুতির জন্য আরো 3 বছর সময় চাই বাংলাদেশ। অর্থনীতিবিদেরা বলছেন, LDC গ্র্যাজুয়েশন পিছিয়ে গেলে বর্তমান সুবিধাগুলো ধরে রাখার পাশাপাশি প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবে বাংলাদেশ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান CPD-র বিশেষ ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান,
8: আমরা যদি পিছাতে পারি তাহলে তো আমাদের এখন LDC হিসাবে যেসব সুবিধা পাচ্ছি, ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স, এই মেজার্স গুলো আমরা আরো 3 বছর অব্যাহত ভাবে পাবো, বাজার সুবিধা আছে।
7: LDC গ্র্যাজুয়েশনে বাড়তি সময় পাওয়া গেলে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ, পরিবেশ ও জেন্ডার কমপ্লায়েন্স এবং ভর্তুকি সংক্রান্ত প্রস্তুতির উপর গুরুত্ব আরোপের পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ।
8: মেজর যেটা সেটা হলো আমরা আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আছে সেটার জন্য আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, তারপরে বিভিন্ন ক্ষেত্রে মান নিশ্চিত করা, এগুলোর জন্য বাড়তি কিছু সময় পেলাম।
7: LDC গ্র্যাজুয়েশনে বাড়তি সময় পাওয়া গেলেও সেটি স্থায়ী সমাধান নয়, বরং এই সময়কে কাজে লাগিয়ে LDC পরবর্তী বাস্তবতায় রপ্তানি ও অর্থনীতিকে আরো প্রতিযোগিতামূলক করে তোলায় এখন বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের তেহরানের শর্ত মেনে নেওয়ার উপর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নির্ভর করছে। IRGC-র মুখপাত্র সর্দার মহিবি বলেন, এটি ওমানের সঙ্গে কোনো চুক্তির অংশ নয় এবং ওয়াশিংটন তেহরানের শর্তগুলো সম্পূর্ণরূপে মেনে নিলেই এর সমাধান হবে। ইরানি আইন প্রণেতারা আরও জানান, ওমানের সঙ্গে সমঝোতার একটি সাধারণ কাঠামোতে পৌঁছানো গেলেও এখনও এতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাতভর রুশ হামলায় একটি শিশু সহ অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা জানান, আজ কিয়েভের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সার্বিয়ায় তার প্রথম সফরে দেশটির রাজধানী বেলগ্রেডে পৌঁছেছেন। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হাই পারফরমেন্স দল 89 রানে মালয়েশিয়া ক্রিকেট দলকে পরাজিত করেছে। বাংলাদেশ হাই পারফরমেন্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 158 রান করে। জবাবে মালয়েশিয়া দল 16 ওভারে সবকটি উইকেট হারিয়ে 69 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, পাবনা, কুমিল্লা, টাঙ্গাইল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসা বান্ধব বাংলাদেশ গঠনে সকলের প্রতি প্রধানমন্ত্রী তারিক রহমানের আহ্বান। জীবিকার সংস্থান করতে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে চাকরির নিয়োগপত্র এবং জুলাই যোদ্ধাদের মাঝে অটোরিকশা ও রিক্সা হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারিক রহমান। এবং স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্র সম্প্রসারণ ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হল।
9: এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছে
2: কই
1: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
1: পাবেন
2: কি
1: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।

0: করুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
5: মানে কি?
4: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
5: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
6: এক নেশন এক স্টেশন।

0: ঢাকায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

Nation X Station. আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: 90.4.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ডিস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

90.4 FM. আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করা লাইন কিন্তু

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Shunchen, Taka FM 90.4.

সিগন্যাল অমান্য করবেন না। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন। পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন। আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ।

0: অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: You're listening to Taka FM 90.4.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঝালমুড়িতে
2: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। FM 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Rock FM 90.4.
1: Şaradışı.
0: Sabah kafası.

Nation X Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।